0: আসুন উপ্রুংচন তহ তুজ নেনে নাকরণ গম মাহু আরণ গম মায়
1: তবাই আনাঙ্গু
2: আনু তাকু নে তলক নেকু গম মায় নু রুহেরে হ এনে ইন ইন আই তারিখ ইকো নে পানাম রে হ তুই মানে তিরং চোন তসা রে এন কিন তসা রে এন তাহে চু তসা রে এন মহ তসা রে এন মাকে আনু নে তিরং প উ নাকব কম তুমলাত কিরণ পও হেট্রে মাহু হাকব গম তুমলাত আনু ন কিরং ইয়ে মুখ সানিক মামিসি বেশি ইয়ে চা নমুক আসোল পচা নু নু ছা নমুক রান আপ্রে রক রানাম লোন আচা এল কাত নুপ তাকি রং চোন ইনুক রে তা কুয়ন মাহুক ইন তোন চু তাঙামু এই মুখ মেনে চোন নেই তাসু নাম মায় পহি আট লো নুতরে এ তু চো আই কালা পরি আই এই হোল তেল লোন রে এই নে কেন আনু পান এনেম পানাম আনু লিনাক লাম পানাম তাই চম পানাম আই লাক লেনু ই আকা আকু ইপ তসা রেঙ্গেন ই ফোর্স আকা আকু আর্মি তনুপ লাই দেন লাক লেন হি গাতিন লাই ই হালাক লেন গাম পানাম রে আই সা রে গনি ফোর্স আই ভি তনুপ চোর নুপ তা হো ইকুয়াই মাহকপ কেন গাম তুমলাত নে ইকুয়াই ইতাসু গাম কুয়াই হই কুচি কেন ইহি মিন আই মকু ঞানা তুকু ইন মিন পোয়েন ঞানাত কু ইহি আই গাতিন লাতি আই তু চো ই আঙ্গুন র চু ইন এ
0: হই ইহিক মা আসু অপ্রি মানাং রি ট্র মে ই হামাং রং ই ইন্টারভিউ তাই স্টুডেন্ট ইন রে ইয়ালাং ই লিনাক গাম এলিন চোন গা
1: সালাম র চি ইন হি রে তঙি আই হ চুমকু রেন আই গে কম ইন জোন হ চুমকু রেন ইন রে তামা রং রে তারিখ ইন রে রাল তারিখ মাহাকব হকে তঙম ইন্টারেস্ট আই ইন উ নেন পহি মিন ইহি আট না পিয়া মিন আই সা ইপানাম তাই মুক আপ তঙ্গুয়া হরি নচোন লকটেন চিন রো ইন হি হাকব তৈপ কুণ রে আই তিন চোন হ চা না কু তানুঙেন মে ইন উ উতাল আই মিলিপ তাম কামে কুরে আনেন কল আঙু কামে তিন ইন হি আজ খে আই আজ হঙ্গি কাহে তহি ইন এ আম তু আঙু ইনমান তরাই এ পো হি আই পো ইন কাহে ইন এ তসা রে এন এলিন চোন মান করেন আরো আম তিন তরং চোন নুপিয়া কর তসা রে এন মাংকা তসা রে এন নে তাকাবক তসা রে এন কিয়াব তসা রে এন নুপ কামাচ পায়ু তিন এন মেম এল গমিন চোন আজ আনু খায় তঙ মিন চোন নেচার লকটেন মেম কে কু এ আম হাওয়ান তেন উহেক আম সিটি আম তুই তনুপ তসম চোন আম তুই তনুপ তানি আনা চোন আম তুই তনুপ হেঙ্গং ইন্দ্রে হ উ নেহেক না সিএফ লে রোগেন নাতি তিমিন হেক না কে কু মে ইয়ে আঙুন রচু ইন হি আইয়ে তারো করে হামাং ই ইন্টার্ন তাঙামু লকটেন আছাং আঙু হারো নেচু ইন হি আই রো করে ইয়ে হি কে রে তাক রে ইন নে লাইন সানুপ লাইন হি ইন্দ্রে রুং আইয়ে কিন নাং এন নি আজ কে রে তাক রে আইয়ে নাতি
0: ইন্দ্রিনাকিনু
1: ইহি আই হক মুক তাবাই আজ উরে আই রুং আই গর হাই ইন লহান হাই এনে ইন লাজ লক আজ আরো আঙুন আটবাই ইহি মিন আই কিলে গর ইন রে আই গর হি লোন চিনু মহক তাবাই হ মিন মুক তাহে ইন রে নবাই আজ আরো আই মিন আটকা হেন রে কিলে গর ইন রে ইয়ে মে আম আফে আ উরে আজ কে তরে মতে নতলক আতচো ইয়ে আঙু আন রো চু আজ বে ইংি রো আন লোন রে পচো তিন তা ইহি তাঙামু আজ হাতে তনে লামঙ্গরি ইনগম সাকা মঙ্গি ফরেস্টে ইয়ে আঙুন র জুঙাই
0: তেলঙ্গমা তবাই নসনা প্রো হেক মিনে নিনাং ই থানেন ই আই ইন মে আই হো আফি তরে মাচমল আই কে তরে ইনুপ চঙ্গা

0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। यह आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अब प्रस्तुत है बांग्ला कार्यक्रम।
1: নমস্কার, আকাশবাণী শ্রী বিজয়পুরম, শুরু হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতাবন্ধুরা, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি বলে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো, বলেছেন শ্রী রামকৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আপনাদের জন্য আজ রয়েছে নজরুল গীতির অনুষ্ঠান অঞ্জলি। তবে প্রথমে কথা বলবো আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, আজ একজন বাঙালি ভারতীয় বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসুর জন্মদিন। তার জন্ম বর্তমান বাংলাদেশে। তার পিতা রেবতী মোহন বসু একজন প্রকৌশলী ছিলেন। ঢাকা থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা পাশ করার পর বিনয় মেডিকেল স্কুলে ভর্তি হন। ঢাকার বিপ্লবী হেমচন্দ্র ঘোষের প্রভাবে বিনয় যুগান্তর পার্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি গোপন সংগঠন মুক্তিসংঘ এতে যোগ দেন। বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি ডাক্তারি পড়াশোনা শেষ করতে পারেননি। বিনয় ও তার সহযোদ্ধা বিপ্লবীরা 1928 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন উপলক্ষে সুভাষচন্দ্র বসুর দ্বারা সংগঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স নামক একটি দলে যোগ দেন। শীঘ্রই বিনয় ঢাকার বেঙ্গল ভলেন্টিয়ার্স ইন ঢাকা নামে সংগঠনটির একটি স্থানীয় শাখা শুরু করেন। পরবর্তীকালে বেঙ্গল ভলেন্টিয়ার্স একটি আরও সক্রিয় বিপ্লবী সংগঠনে পরিণত হয় এবং বাংলায় পুলিশের দমন পীড়নের বিরুদ্ধে, বিশেষ করে বিভিন্ন কারাগারে রাজনৈতিক বন্দীদের প্রতি অমানবিক আচরণের বিরুদ্ধে অপারেশন ফ্রিডম এর একটি পরিকল্পনা

প্রস্তুত করে। ১৯৩০ সালের আগস্ট মাসে বিপ্লবী দলটি পুলিশ মহাপরিদর্শক লোম্যানকে হত্যা করার পরিকল্পনা করে। লোম্যান একজন অসুস্থ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার চিকিৎসা দেখতে মেডিকেল স্কুল হাসপাতালে উপস্থিত থাকার কথা ছিল। ১৯৩০ সালের ২৯শে অগস্ট বিনয় সাধারণ বাঙালি পোশাকে নিরাপত্তা ভেদ করে খুব কাছ থেকে গুলি চালান। লোম্যান ঘটনাস্থলেই মারা যান এবং পুলিশ সুপার হাটসন গুরুতরভাবে আহত হন। বিনয় পালিয়ে কলকাতায় আশ্রয় নেন। পুলিশ বিনয়ের মাথার জন্য ৫,০০০ টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। পরবর্তী লক্ষ্য ছিলেন কারা পরিদর্শক কর্নেল এনএস সিমসন, যিনি কারাগারে বন্দীদের উপর নৃশংস অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। বিপ্লবীরা শুধু তাকে হত্যা করারই সিদ্ধান্ত নেননি, বরং কলকাতার ডালহাউসি স্কোয়ারে অবস্থিত সচিবালয় ভবন, যা রাইটার্স বিল্ডিং নামে পরিচিত, এ হামলা চালিয়ে ব্রিটিশ সরকারি মহলে আতঙ্ক সৃষ্টিরও সিদ্ধান্ত নিয়েছিল। ১৯৩০ সালের

0: নেস সিমসন, যিনি কারাগারে বন্দীদের উপর নৃশংস অত্যাচারের জন্য কুখ্যাত ছিলেন। বিপ্লবীরা শুধু তাকে হত্যা করারই সিদ্ধান্ত নেননি, বরং কলকাতার ডালহৌসি স্কোয়ারে অবস্থিত সচিবালয় ভবন, যা রাইটার্স বিল্ডিং নামে পরিচিত, এ হামলা চালিয়ে ব্রিটিশ সরকারি মহলে আতঙ্ক সৃষ্টিরও সিদ্ধান্ত নিয়েছিল। 1930 সালের 8ই ডিসেম্বর বিনয়, দীনেশচন্দ্র গুপ্ত এবং বাদলগুপ্ত ইউরোপীয় পোশাকে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সিমসনকে গুলি করে হত্যা করেন। ব্রিটিশ পুলিশ গুলি চালাতে শুরু করে। এরপর এই তিন তরুণ বিপ্লবী এবং পুলিশের মধ্যে একটি সংক্ষিপ্ত বন্দুক যুদ্ধ শুরু হয়। গোলাগুলির সময় আরও কিছু অফিসার আহত হন। শীঘ্রই পুলিশ তাদের কাবু করে ফেলে। তবে এই তিনজন গ্রেফতার হতে চাননি। বাদল পটাশিয়াম সাইনাইড গ্রহণ করেন আর বিনয় ও দীনেশ নিজেদের রিভলভার দিয়ে নিজেদের গুলি করেন। বিনয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 1930 সালের 13ই ডিসেম্বর তিনি মারা যান। বিনয়, বাদল এবং দীনেশের এই আত্মত্যাগ বিশেষ করে ভারতে পরবর্তী বিপ্লবী কর্মকাণ্ডকে অনুপ্রাণিত করেছিল। স্বাধীনতার পর বিনয়, বাদল, দীনেশ ত্রয়ীর নামে ডালহৌসি চত্বরের নামকরণ করা হয় বিবিডি বাগ। শ্রোতাবন্ধুরা, আজ তার জন্মদিনে তার প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম। শ্রোতাবন্ধুরা, এবারে একটি বিজ্ঞপ্তি। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা 31 অগস্ট 2026-এ 40 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5ই অক্টোবর 2026। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল 1 থেকে 3 মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30শে সেপ্টেম্বর 2026-এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুরু করছি নজরুলগীতির অনুষ্ঠান অঞ্জলি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানে আজ আপনারা শুনবেন ফিরোজা বেগমের কণ্ঠে কিছু

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।
1: অভি আপ বাংলা কার্যক্রম সুন রহে থে, হম আকাশবাণী শ্রী বিজয়পুরম সে বোল রহে হ্যাঁ। ইস সময় শাম কে 6 বজে হ্যাঁ। প্রস্তুত হ্যায় কার্যক্রম কৃষি জগৎ।